নহি চোরে মাখনে চোরে চোরে চোরি সারি ধর্মানন্ত পাপ চোরে তারে ভবদল পারি।